ইবো আকাশবাণী লিন কাস্তিং ইসরায় দেশকে ডোলমানি নাসুলগুন সানাজাত লাদাখ সেনা স্তানজি এরগেস্তান খরুক সংস্কবে থা লাদাখ গুজুং আজদে শিশকুং জুনবা বিনয় কুমার সাকসেনে ফ্যাংয়ে দ্রিগুং ধর্মা ফাউন্ডেশনে চেরি লাখ চুকস্তং নিস্তং গিয়া চুকচেসি লাসগুল সুলতে খানবে গুজুক স্ট্যান্ডেল জাতে নক ই গোলচাংলা চুক চুকচেসে ইটালিক দ্রিগুং ধর্মা ফাউন্ডেশনে সংকল্প তারু ফাউন্ডেশন গুন্তং জুংডেলা দ্রিগুং স্থান বেঙা দশ কাপন ছেচাং পচে ছকে থুকসমন নাংজিল্লা ইটালিক জাতে নক চেরি লাখ চুক চুকচেসে জাতকু স্কাপলা শিসকং জুনবে ছকশিগা লাখ চুক চুকচেসে লাজগুল লাদাখসে থলমো খরযুক ইয়ত খান বসকবসে বরচেসে থকা খাক আলেন খান গুনে নাঙা হাগো ইয়তে নকমলত ইতুস শিসকং জুনবে লাদাখ সেনা লাদাখ সে টংপা রে রে লাখ চুক চুসু চুকচেসি খ্যাপটাক দেরিং ইতুসলা জাতে নক খামসে লাসকুংসলে ছসনে চকলাম সার ধর্মা সেন্টার গা লাদাখ মলম ছিনমো জাক তাংপে জাগা টুবেক্লোসিস এস্তাকচাত লাসকুল দিরিং সুলখান বো থারকেল লুসতে নক এস্তাকচাত চোচে সে লাসকুল সুলতুস মলম ছিনমে নাঙা গেন্দুন স্তং নিজাম তুসা জাদিন ইয়ত খান বো নাই না বর্তে টালদিক জাতে নক এ রিংসলা জান মিমং সিমাং বো জিগাং জেলজুম সুকতে নক এ লাসগুল সুলখানে নাঙা এক্স রে স্তাকচাত গুতে ngalnok si tibi nade stakchat tang NCD non communicable disease se stakchat dang chate no etos doctor chiring palme last si shulin yot khane school la sada jate no khoi chitso se nang ne tibi natpa met khan chanjik egur chuk chesla natpa gunla nade ngortax chajes khakchan in khan school la hago salte no dharma center ka jakmash nga illa school shultus মিমাং স্কুলা তং মিক্সালে গেদুন তেকে জালজুম শুকোতে ইয়ত খান গুলা টিবি থকা হাগো সালচে সে ডিগ্রিম টালডিক জাদিন ইয়তে নক ন্যাশনাল নিউ নেট্রোলজিক্যাল ফোরাম NNF ইন্ডিয়ে দিরিং গ্যাগার গাংপে নাঙা সালিয়ার গেছে জংদা তাংচে সেলা স্কুল সুলতে নক ইলাসির গজুক চোচেস পো গেল খাবে নাঙা খামসে গেলে থকা জংদার তাংচেসলা টালডিক জাতে ইনক ই ডিগ্রিম শুলচেস সে মিক্সি চাপসকেস খান ঠুকু গুনলা তুসিকা রক্স তাংচেস পো নক গ্যাগারে না চাপসকেস খান ঠুকু গুনে সিচা ছাচেস পো ছোলতা ছিনমোজিক গুরতে ইয়তে নক এনা চকসলা এস এন এম স্মান খানা ডিগ্রিম টালডিক চোস্তে ইয়ত খানে গজুক স্ট্যান্ডেল ডক্টর টেসি থিলনেস মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর ইয়াংচন ডোলমা গুন জুকস্তে ইয়তুস জাতে নো ইতুস নিউ নিউট্রোলজিস্ট ডক্টর সুনীল ইশারে জংদার সালতে ইনক খং NNF ইন্ডি ছকস্তে ইকা স্কোয়াদ জাতে ইয়তে নক কোর্স কোঅর্ডিনেটর ডক্টর স্পালচিন গুনবু জুকস্তে ইয়তে নক ইনাঙা গাইনোকোলজিস্ট পিডিয়াট্রিশিয়ান তাং অ্যানেস্থেসিস্ট ডি NB লোপটুক থেটে মিন্দা নিশুস চাকনি সে খাক আলেন দেনক মিক্সচেত ছোসক ছোসপে লাদাখ পুলিশ তাং উইমেন ফোরাম অফ ইন্ডিয়া লাদাখ তাং জুন্ডে লাদিরিং স্পিতুগে আবিস পাঙে গা ড্রাগস এ থা হাগু তাং সে সেটিগ্রিম জি টালডিক জা দেনক এডিংসলা খাক আলেন খান ঠুগু সুমগ্যাং আপচু জামা সাব ইন্সপেক্টর তামচু সে ড্রাগস এ জাস্তে রাঙে খামসে মিছে তং নামি চিৎসক্স তং গেলখাবিকা খ্যাতগান পা লেবিন খানে স্কুলা সাদা জাতে নক ইয়ং ই থা সং চোস্তে দুপচে সে হাগু সালতে নক এটু স্কুলনা ড্রাগস লেঞ্চেস নে মিছিকা খ্যাতগান পা লেব খান জুনু রেগে ম্যাম তং ই তুকজাস নে থাকিয়ান দুপচেসলা রাঙে ডান্ডা লোচাদ ইয়ত খান গুনলা হাগু সালতে নক ইলা স্কুল সুলতু সেরাব মিক্সচে চসপে ঠিপা জিকমে তং থুসমি গুনাং জুকস্তে ইয়তে নক এনা তুসলা নো টু ড্রাগস দিস্তে ইয়ত খানে কার স্টিকার কুন হাগো স্পেল চেসলা গোস্তে সালতে নক এলা স্কুল সুলে সংস্কুনলা মিক্সচে ছোস ছোসপে টালদিকে কা জাইনিমা রিমসে নাং ছোস লোপজং লেনে ইয়ত খান ঠুগু গুন স্টক থুবা ট্রাকুং খাও ছে গুন পাতাং স্পিতু গুন পাগুনে নাশচাল্লা খেরা জাতে নক আকাশ ওয়ানে লেনে তা না সুলথন

ইবো আকাশবাণী লিন কাস্তি নিশ্রেন দেশকে ডোলমানী নাসুলগুন সানাজাত দিন ফ্যাং নাঙা চেরি লাকচুক স্তং মিস গিয়া চুকচে সেটাল দিক জাতে খানে গজুক স্ট্যান্ডেল লাদা গুজুং আসতে শেষক্রং জন বে জাতে নক দিরিং নেফালা চকলাম সার ধর্মা সেন্টার কা রিম্বো ছিলেন গ্যাস চসপি গিন্দুন চুনমাগুনে মোলাম চকসা জাচে গজুক স্কুতে নক ন্যাশনাল নিউ নিউট্রোলজি ফোরাম এন এন এফ ইন্ডিয়ে গ্যাগার গাংপে নাঙা চাপসকেস খান থুনে সংস্কৃত তাং ডেলতে চার ইয়ার গাছকা জংদার সালচেস টালিক জাতে নক কাসাতা না সুলগুন জিপ সাল জাতে সেনাজাত লাদাখ সেনাঙা স্তানজি ইয়ার গ্যাস তাং খরুক সংস্কৃত বিফিয়া লাদাখ উজুং আসতে শেষকং জুন বা বিনয় কুমার সাকসেনে ফ্যাং এ নাঙা দ্রিগুং ধর্মা ফাউন্ডেশনে চেরি লাকচুক স্তং নিস গিয়া চুক ছকসি গা চুকচেস টালিক জাতে ইয়ৎখানে গজুক স্ট্যান্ডেল জাতে নক ই গোলচাং লাক সুক সুক চে সে টাল দিক জিকুং ধর্মা ফাউন্ডেশনে সংকল্প তারু ফাউন্ডেশন গুন্তাং জুং দেলা দিগুং স্টান বে না দাক সিকাপ গুন ছে চাং রিম পোচে চোগে তুকসমন লাপস্টোন নাং জিন লা টাল দিক জাতে নক ই চেরি লাক সুক সুক চে সে জাত কো স্কাপ লা শিশকং জন বে চোক সিগা লাক সুক সুক চে সে লা স্কুল লাদাক সে ট্রমি কোরিয়ুক থলমো খরুক ইয়ত খান বস্কে বসে সে থা খাগলেন খান গুনে না হাগু ইয়তে নকমত ইতু শেষকং জুনবে লাদাখ সেনা নংসং রে রে লাকচুক চুস চু চুকচে সে খেপটাক জাতে নক লাদাখ সে গম্পা ছদুই তালদি গিকা দিরিং